0: वॉच मोर।
1: यहाँ से सुने दो जासूस करे महसूस कि दुनिया बड़ी खराब है। हाँ, दो जासूस करे महसूस कि दुनिया बड़ी खराब है। दुनिया खराब नहीं है मेरे दोस्त, दुनिया के सूर्य आज भी वहीं से उगता है, चंद्रमा वहीं से निकलता है और डूबता है, धरती वहीं पे वही दिशा से घूमता है। खराब तो हमारा विचार है, विचार से लोग अच्छा बनता है खराब बनता है। तो हमारे से सवाल किया गया था कि वारम के लिफ दैट फ्राखन फान अफ्रो। Antwoord hierop is niet enige, maar een aantal. Dat gaan we straks, lees ik dan zo voor u. Het taboe om naar de leeftijd van een vrouw te vragen stamt uit de tijd dat iemands geboortejaar sterk werd gekoppeld met maatschappelijke waarden en huwelijkskansen. Tegenwoordig wordt het vooral gezien als een inbreuk op de persoonlijke levenssfeer en kan het ongemakkelijk overkomen door druk rondom uiterlijk en verwachtingen. En wordt gesteld dat het soms een onbescheiden vraag is. De achtergrond hiervan kent een aantal specifieke redenen. 1. Schoonheidsidealen. In onze maatschappij rust er vaak een stigma op het ouder worden van vrouwen, terwijl mannen vaker wordt gezien als rijper of ervaren. हाँ, तो ये एक डिलेमा हो जाता है। अनगमाकलकहेत अस यू द लेफ्टहेत विल फ्रागन ऑफ वेटन फन अ फ्रॉ। अनगमाकलकहेत ओमदा चे इमंस लेफ्टहेत नीट सोमर कुंत इनस्काटन एन समगे फ्रॉवन अनसेकर सैन ओवर हेत औदर वर्डन फ्रॉवन एन हुन लेफ्टहेत। Kan de vraag als een belediging of front worden ervaren? En heb je nog een reden? De maatschappelijke druk. In sommige culturen of contexten voelen vrouwen de druk dat hun waarde daalt naarmate ze ouder worden. Ja, dit zijn de punten waarom het nou niet zo

0: Nou, respecteer dat. En bij sommigen ziet u niet ook dat ze dan ook een bepaalde leeftijd hebben. Aangezien ook de zorg wat men ook aan zichzelf doet. Dat laat ook niet blijken hoe jong die persoon uitziet. Dit is het dan waarom geen leeftijd gevraagd kan of moet worden. Ja, liever niet vragen. To Sanjay ji, aapko samajh mein aa gaye?
1: Ab to samajh mein aa gaya hai Shanta Karan. Samajh mein aa gaya hai ki ye prashn karna hi nahi. Karna hi nahi to aap musibaton se bach sakte hain.
0: Nahi musibat.
1: Musibat nahi kehne ke tatparya hai aur ye jo sandesh hai na kuch dhyan ke aur dhyan wale baatein हम सब बढ़ेंगे आगे क्योंकि कहने के तात्पर्य यह है कि हम मेरे ख्याल से गीत की ओर बढ़ना है शांता जी।
0: हाँ, एक गीत करते
1: तो गीत जो चुन करके रखे गए हैं उसे हम लाते हैं।

बस बस मस्तानी हो गए दोस्तों। फिल बरिश्ते मैं आपको दूंगा और फिल ही स्व अपाटवी मास्टर एंटोफो तो सुन क्लोप में लीडर है इधर एंड क्लोप में बात आता है 4 किलोमीटर आप तो इंटरेक्शन तो कर बॉस तो सुन बेस एंड वार्डनबर्ग 6 किलोमीटर A5 Hoofddorp Amsterdam tussen Afrit Eemeden en aansluiting met de A10 3 kilometer. Op de A7, A7 Den Hoever Heerenveen tussen Breesandijk en Kornwederstrand 4 kilometer. Al file dikte hoe to op A9 Amstelveen Alkmaar tussen Kloppen Raasdorp en Beverwijk Oost 9 kilometer. A10 De Nieuwe Meer knooppunt Watergraafsmeer tussen Afrit Haarlem en Zeebrug. 8 kilometer. Ongeluk wat door rijstroken bandhei. Al file is zo. Op A12 Den Haag, Utrecht tussen knooppunt Prinsklootplein en Zoetermeer Centrum. 4 kilometer. Wabi, ongeluk wat recht rijstrook bandhei. A12 Utrecht, Arnhem tussen Afrit Oosterbeek en knooppunt Waterberg. 6 kilometer. A12 Arnhem Duitse grens tussen Sievenaar en Oud en Knooppunt Ouddijk. 4 kilometer. Wapper die ongeluk was hij. A15. Op de A15 Nijmegen-Gorinchem tussen Deil en Afrit Arkel. 9 kilometer. A16 Breda-Rotterdam. Breda-Rotterdam tussen Knooppunt Zonzeel en Moerdijk. Brug 8 kilometer, Wabber Kaamhoraha. En op A28 Amersfoort Zwolle tussen Harderwijk en Afrit Epe 11 kilometer. Wabber hier rechte rijstrook, want het raste per koets lading Paraguay. Fahon Hindustan Radio ka sham ka program hai, Gito ka Sangam aap sun rahe hai. Aur ye mile jule Gito ka program chalega lagbhag sahe 4 baje luk, sahe 4 ke baad पूरे 6 बजे लोग ट्राफिक में ट्राफिक पद्मा सिंह में ट्राफिक के याद में कुछ प्रोग्राम चलेगा।